মিউজিক্যালি ওর আকাশবাণী এফ এম রেনবো কটক দিল সাই দিল তক চলছে শুভ সকাল প্রোগ্রাম নিশ্চয় আপনার সহ এই সুন্দর সকাল কী জাঁ সকাল তাজা খবর সমস্ত আগ্রহ টিকি অধিক থাকে তার কারণ হচ্ছে সকাল আসিগলে সমস্ত মনরে নূয়া আশা নূয়া সম্ভাবনা নূয়া স্বপ্ন উঙ্কি মারে কারণ কোন জিনিস সকাল বহুত এনার্জেটিক থাকে বহুত পজিটিভ থাকে এন্ড সমস্ত মনরে গোটে সুন্দর আশা মধ্য থাকে আজর দিন সমস্ত ভাল হো মঙ্গল হো আজ মোর এই কামটি অছি এই কামরে মো কেমিতি সাকসেস হেবি এই কামটি মোর কেমিতি ভালরে ভালরে হো সেইথিপাই হি সকাল সকাল উঠিবা পরে সমস্ত মনরে এক সুন্দর ভাবনা মধ্য তৈরি হুয়ে

0: শুনবাকে ভুলবেনি ভারত মশলা প্রস্তুত প্রায়োজিত কার্যক্রম কথারে কথারে গীতরে গীতরে আজি ঠিক সন্ধ্যা সাতটার
1: কোন রিমা ঘরে সোলার লগাই দেল
2: হ্যাঁ মধু অপা এবে আউ বিজুলি বিল পাই চিন্তা নাহি চিন্তা নাহি মানে হ্যাঁ অপা সোলার করে দেলে মাসকু 300 ইউনিট পর্যন্ত বিজুলি বিল বঞ্চি যাব
1: সত্যরে
2: খালি সেতিকি নুহ অপা সৌর শক্তি ব্যবহার করলে পরিবেশ বি সুরক্ষিত রহিব
3: আজ্ঞা হ্যাঁ পিএম সূর্য ঘর যোজনার কেন্দ্র ও রাজ্য সরকার মোট 138,000 টাকা পর্যন্ত সাবসিডি দেউছন্তি পিএম সূর্য ঘর .gov.in রে আজি হি আবেদন করন্তু

কথা হচ্ছে আজ আমি সুরিল আফটরনুন যে সাহিতা সময় সাহিতা ধন কথা সাহিতা সম্পত্তি কথা সাহিতা জ্ঞান কথা এসব কথা তো আমি জাঁচে কিন্তু সাহিতা সময় সময়কু কন কেবে সাইতিবে ইয়ারি বিষয়ে তো আপনার মন ভিতরে টিকে প্রশ্ন উঙ্কি মারি থিব যেতবেলে মু কহিলি সাহিতা সময়ের কথা নিশ্চিত ভাবে সময়কু সাইতিবে কেমিতে সাইতিবে সে সময় আপনার ভাবন্তু টিকে ধাঁদৌড় জীবন ভিতরে আপনাকে ভালো লাগুথিবা কিছু কথা আমি সমস্ত সময় দৌছে সমস্ত কথা বুঝুছে কোটি না কোটি নিজকে হজাই বি দৌছে তা ভিতরে সকালের কপে চা ঠারু আরম্ভ করে রাতির সেই সেজ পর্যন্ত সেজরে পহঞ্চবা পর্যন্ত অন্য মানক বহুত কিছু কাম করছে আম নিজ পাই তা ভিতরে কিছু কাম করছে কিন্তু তারি ভিতরে এমিতি বি গোটে সময় আসে কেবে কেবে আমি কাহাকু কহু যে ঠিক আছে মো পাই এইটা মু টিকে ফ্রি টাইম পাইলে নিশ্চয় এইটা করদেবি এইটা গোটে ইচ্ছা আছে মো করিবা পাই কিন্তু ফ্রি টাইম পাইলে মু নিশ্চয় করদেবি সে যে ফ্রি টাইম টি সে ফ্রি টাইম টি কোন আপনার তো সে ফ্রি টাইম টি কোটি কোন ম্যানেজ করি বাহার করতে কেমতি কোন নিজ কর্মময় জীবন নু টিকে সময় বাহার করি সে সময় কু বাহার করতে বাস সেই তক হচ্ছে সাহিতা সময় সেই সাহিতা সময় আপনার নিজ পাই টিকে বাহার করা যদি চেষ্টা করবে এবং সেই সাহিতা সময়ের নিজকে কোণ কোণ সব ভালো লাগে সেই কাম করা যেত চেষ্টা করবে সে সাহিতা সময় আপনার কেতে দরকারি কেত জরুরি সেটা আপনার নিশ্চয় বুঝে পে সে সাহিতা সময় না নিজ সহ পুঁথরে ভালো পাইবা হয়ে যাব পুঁথরে নিজ ভিতরে লুচি রয়েছে সেই সবু স্বপ্নগুড়িক পুঁথরে উঙ্কি মারি জাগ্রত হয়ে আকাশে উড়িবা আরম্ভ করব আপন যে টিকে এই ধাঁধৌড় ভিড় ভিতরে নিজকে ভুলে যাই না নিজকে খোঁজিক পুঁ আপনার পাই যাবে লোড়া টিকে সাহিতা সময় সে সাহিতা সময় কেমিতি হব কোঠু আসব আমি সে আপনার খুশি করব তার বিষয়ে আগু কথা হবা কিন্তু এবে আছে বিউটিফুল ট্রাক স্টে টিউন 100.4 আকাশবাণী এফএম রেনবো আর সুরিলা আফটরনুন কু করুথান্তু আউ টিকে অধিক সুরিলা আপনার মিউজিক্যাল ফ্রেন্ড বিশ্বজিৎ সাহিতা স্টে টিউন্ড

0: ଯଦି ଦେଖିବେ ଦଶ ପଚାଶଟା ଘର ଭିତରେ କୋଉଠି ଯଦି ଗୋଟେ ଟିଭି ଥିବ ବହୁତ ବଡ କଥା ସେ ସମୟର କାହାଣୀ, ସେ ପୁଣି କଳା ଧଳା ଟିଭି ହେଲା। সেই সময় কোণ হুয়ে ধারাবাহিক দিয়ে রামায়ণ মহাভারত দিয়ে শক্তিমান সিরিয়াল বি সে সময় বি আসছিল সন্ধ্যা হয়ে গেলে যে চারিটা বেলা সময় যে নিশ্চিন্ত ভাবে দূরদর্শন গোটে যেমনি হলে ওড়িয়া চলচ্চিত্র পড়ে হল এইসব জিনিস দেখা যেত আমি টিভি দেখিলি সেত আমার কোটি না কোটি খেল রু টিকে কমিগলা। টিভি দেখা আমার ভিড় লাগিব সে যেতে গন্ডগোল হোক যা হোক যেমনি হোক আমি তো গোটে টিভি অছি মানে সেটি অনুন্য শহে রু দেড়শো লোক রয়েছে ফিল্ম দেখা। হ্যাঁ সে টিভি তো না থাকে, টিভি দেখা বহুত বাবলা গাঁ মানকর কথা মু কুছি ছোট বেলার কথা কুছি সেটু টিভি দেখলু এমতি ভিড়রে সে সময় বি কটে তারপরে কিছু সময় খেলরে বি কটে যে সেতবেলে যদি আমি অয়েল ব্যাট বা কিনা ব্যাট নথিলা কাছরে ব্যাট করিকি আউ যে কর্ক বল ন ডিউজ বল বি যে বল রবর বল গোটে মিলে সে বল আর সে বল ধরিকি ঘর পাখে বড় বড় পড়িয়া আছে খেল পড়িয়া সব সেটা সে পড়িয়ারে যাইকি খেলবু। আর যে ছুটি দিন যে হব রবিবার দিন সেদিন সরকারি ছাড়ে না ঘরে কৌশি কথা কার শুণবার আছে না কাহ কথা মানিবার আছে কিছু মানিবার নাই আর খেল হব যেমনি সন্ধ্যা পর্যন্ত যাইকি ঘর ধরলা বেলু সন্ধ্যা ঘরে বহুত কথা আরে কুয়াড়ে গেল দিন তোমার ছুঁয়া জমা দেখা যাও না কুয়াড়ে গেলে এত দূর পলাই যাচ্ছেন খেলা ঘরে খোঁজা চালিব সেটু ঘরকু সময় ক্রমে ফেরি নপারলে টিকে ডেরি ফেরো ঘরকু ঘরে এমতি হুয়ে টিকে পাঁচ পুন ভালো মন্দ করতে হলে আমি সেগুলা সব কিছু মানু না ছোট বেলার কাহিনী
1: বর্তমান ভারি মনে পড়িযাইছে আপনার সেসব কথা। দিবাকর ভাই কল কলে আপনার জনাইলে আপনার সময় বাহার করি বহুত বহুত ধন্যবাদ আপনার কল করতে ভাই ভাই রহিলু ভাই নমস্কার। সাথে আপনি কল করতু সেই ছোট বেলার খেল সেই ক্রিকেটর ব্যাট সেই বল যেমনি দিবাকর ভাই এবার কহুলে এবং সিনেমা দেখিবার যে মজা টিভি দেখিবার যে মজা রবিবার দিন এবং গোটি টিভি পাখে সমস্ত রুন্ড হয়ে যাবার যে কথা তাঁর সে স্মৃতি মনে পকাই দিলে বর্তমানে এসব চাহিকি বি আমি করে পাবনি কারণ বর্তমানে প্রত্যেকটি ঘরে গোটে গোটে টিভি দিদিটা টিভি কাহা কাহা ঘরে তো প্রতি রুম্রে গোটে গোটে টিভি তাহলে সে আকর্ষণ আও না সত কিন্তু সে যে সময় বিতি যাইছে তাকে ভারি মিস করতে আমি মানে কেবে কেবে এইভাবে সব সময় বিষয়ে আমি কথা হচ্ছে আজ ডাইলি লাইভ চিটচ্যাট আগুটি কল নিয়ে যা দেখবা কি করছেন কোটু করছেন। নমস্কার আজ্ঞা কি কোথায় কোটু কোথায়
2: হ্যালো মু ভুবনেশ্বরু সালিয়া সাহেবু প্রকাশ চন্দ্র সাহু কৌছি
1: আজ্ঞা প্রকাশ ভাই কোন কহিবে পিলা দিনের প্রকাশ ভাই রবিবার সব কেমতি কটুতিলা
2: স্যার নমস্কার আপন তো ভালো ভালো প্রোগ্রাম যা ছোট বড় বনর পকাই দৌছেন ভারি ভালো লাগুছি
1: আজ্ঞা আজ্ঞা কেমতি বিতুতিলা আপনকর রবিবার ছোট বেলে
2: আর রবিবার নি আমি তো সেমতি সব দিন পাই সাঙ্গ সাথী নেই আমি পাড়কু যিমু
1: হ্যাঁ
2: আউ সমিত ঘর কা ঘর চাউল পত্র কাঠ ডালি কাঠ কড়াই কাঠ হাঁডি সব নেই আমার পাড়ে আমি সঞ্জবেলা সব পিলা মানে সব আমি ফিস্ট করু চারি পাঁচ জন মিশিকি আর তারপরে বহিষ্কার জেজি মা আমার খুড়ি মা আমার পিস মা সাঙ্গে বসিকি আমি দাঁড়ে সব তাস মা খেলু বহিষ্কার লোক সাঙ্গে
1: বাহ বড়িয়া কথা
2: ভারি ভাল লাগে।
1: আর ফিস্ট রে রোসেই ফুসে কি করতে আপনার জাঁচি না অলগা সব সাং সাথী মানে করলে সে
2: সাংসাথী
1: পরে সি টিকে ঘাঁটি দেলা ইয়ে টিকে ঘাঁটি দেলা এমনি করি আচ্ছা যা হো আপনি কল কলে ভাই মনে পকাই দিলে সে সব কথা
2: নমস্কার আপনি ভালো ভালো যে প্রোগ্রাম করছেন বসিকি ভালো লাগুছি শুনে
1: আজ্ঞা আজ্ঞা বহুত বহুত ধন্যবাদ আপনি এমনি শুনু থাকতো আমাকে কল করতে রহিলি ভাই নমস্কার
2: নমস্কার।
1: বাস সাথী ইয়ে গোটে নূ কথা যে ফিস্ট কথা যে কৌলি না হ্যাঁ রবিবার দিন সব সাংসাথী যোগাড় করি সব গ্যাদরিং করি গাঁর কৌশি গোটে কণক যাই যাই যদি বড়িয়া জায়গা গোটে অছি সেটি সব সেট করি নিরীক্ষণ পরীক্ষণ করে গোটে রোষে হব এবং তা সহ বয়স্ক লোক সহ গোটে খটি হব গোটে খেল ফেল তাস ফাস কথা কেমতি গোটে মনে পড়ি যাই আপনার বহুত লোকের সেসব কথা মধ্যে এমনি গোটে গোটে নূ কথা রবিবার কোণ কোণ সব আপনার করুলে তার বিষয়ে আমি কথা হচ্ছে শুণুছে আগে কল মধ্যে নিয়ে তারপরে গীত শুণবা দেখবা এই কল কি কোণ কুমার তাঁর রবিবার কথা নমস্কার আজ্ঞা কি কৌলে কোটু কৌলে
3: অশোক পণ্ডা মধুপাটনা কটক
1: অশোক ভাই নমস্কার কেমতি কটুলা অশোক ভাই রবিবার মিস করতে সে সব দিন গুড়া
3: পিলাবেলে রবিবার দ্বিপরে শোয়াও কৌলে আমি শুনু নথিলু কথা মানু নথিলু
1: আজ্ঞা
3: আউ পিলা সাঙ্গ মান সহিত মু କାଚ ଗୁଲିରେ ଖେଳ ଖେଳୁଥିଲେ।

0: আবার মনে হচ্ছেন 100.4 আকাশবাণী FM রেনবো সাইথা। এবার শুনতে শনিবার নিউজ হেডলাইন্স।
1: নমস্কার, বর্তমানর মুখ্য সম্বাদ সহ মুঁ লহরিকা পট্টনায়ক। পঞ্চরাষ্ট্রীয় গস্তর তৃতীয় পর্যায়ে সুইডেনর গোথেনবর্গরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুইডিশ প্রতিপক্ষঙ্ক সহ হেব দ্বিপাক্ষিক আলোচনা। মাসিক রেডিও কার্যক্রম মন কি বাত্রে আসন্তা 31 তারিখ রবিবার দিন দেশবাসীঙ্ক সহ ভাব বিনিময় করিবে প্রধানমন্ত্রী। এহা মন কি বাত্র 134তম সংস্করণ হেব। চলিত বর্ষ জাতীয় পঞ্চায়েত পুরস্কার পাই ওড়িশার 5টি পঞ্চায়েত মনোনীত, আসন্তা জুন 3 তারিখে হেবে পুরস্কৃত। অপরাধীঙ্ক প্রতি রাজ্য সরকার শূন্য সহনশীলতা নীতি অবলম্বন করুছন্তি। অপরাধীমানে অপরাধ ঘটাইবা বদলরে সমাজের মুখ্য স্রোতরে সামিল হেবা পাই কহিলে পুলিশ মহানির্দেশক ওয়াইবি খুরানিয়া। প্রবল গ্রীষ্ম প্রবাহ যোগু আসন্তাকালি এবং পরবর্তী সোমবার মে 25 তারিখে বন্ধ রহিব মুখ্যমন্ত্রীঙ্ক জন অভিযোগ শুনানি। পরবর্তী অভিযোগ শুনানি তারিখ গণমাধ্যম জরিয়ে জনাই দিয়া যাব বলে সাধারণ প্রশাসন ও সাধারণ অভিযোগ বিভাগ।

0: তবে আজি এধের প্রশ্নটি মনে রাখন্তু। প্রশ্নটি হেলা, আজি স্বয়ংসিদ্ধা নন্দিতা পণ্ডাঙ্কর কু কথা আপনক মনক বেশ ছুঁই পারিলা, তেণু আমাকু লিখি পঠাইবার হোয়াটসঅ্যাপ নম্বরটি হেলা 8847862377। তবে গত অধ্যায়ের ভাগ্যশালী বিজেতা আপন মানে লিলিমা মেহের বিজেপুর বরগড়ু, ভাগ্যশ্রী দাস মধুসূদনপুর জগৎসিংহপুরর এবং প্রতীশ বেহেরা কটকর। ভারত মশলা পক্ষ আপনার অভিনন্দন। তবে যে শ্রোতাবন্ধু আমাকে নিয়মিত ভাবে শুণুচার, আজির অধ্যায়ের স্বল্প সময় দৃষ্টি কিছু শ্রোতাবন্ধু মান না আমি ঘোষণা করুছু। আপনার হলে নীলিমা প্রধান, কানা প্রধান, অহল্যা সাহু বরপালি বরগড়ু, লিঙ্গরাজ মেহের রেমুন্ডা বরগড়ু, রুদ্রনারায়ণ মহান্তি অতামলা জগৎসিংহপুরর, মিলন প্রধান বরপালি বরগড়ু, সুদাম সাহু ডুঙ্গুরপালি সুবর্ণপুরর, মমতা দাস রঘুনাথপুর জগৎসিংহপুরর, বাবন চন্দ্রপাল কিশোরনগর কটকর, প্রতীশ বেহেরা কটকর, উর্মিলা সিডিএ কটকর, সুরেশচন্দ্র সাহু তরডাপড়া জগৎসিংহপুরর, দিলেশ্বর মেহের বিজেপুর বরগড়ুর, সুমতি মিশ্র জগৎসিংহপুরর, সুস্মিতা পণ্ডা জগৎসিংহপুরর, রিয়া জগৎসিংহপুরর, নারায়ণ প্রধান বুগুড়া গঞ্জামর, মমতা মহাপাত্র জগৎসিংহপুরর, ভক্তমন্দ মহন্ত অঙ্কুরা কেঞ্ঝরর, করিশ্মা রাণী বাঘ সিন্ডল সুবর্ণপুরর, সবিতা জগৎসিংহপুরর, লিলিমা মেহের বিজেপুর বরগড়ুর, গীতাঞ্জলি মহাপাত্র জগৎসিংহপুরর, প্রমোদ পণ্ডা ধর্মশালা যাজপুরর, কলেশ চন্দ্র সাহু সালেপুরর, নিরুপমা সাহু সালেপুরর, ভাগ্যশ্রী দাস মধুসূদনপুরর এবং বসন্ত কুমার মহাপাত্র জগৎসিংহপুরর, আপন সমস্ত আম কার্যক্রম তরফ অভিনন্দন। তাহলে আজ আর্জি নলিনী বিদায় দিন্তু, নমস্কার। এই কার্যক্রম প্রায়োজক লে ভারত মশলা।
1: শুণুলে প্রায়োজিত কার্যক্রম কথারে কথারে গীতরে গীতরে। টিউন করেছেন 100.4 আকাশবাণী এফএম রেনবো, দিলসে দিল তক। সময় বর্তমান 7:15 হওয়া যাচ্ছে। আসুন শুনিবা ওড়িয়ারে সংবাদ।
2: আকাশবাণী সংবাদ পড়ুছন্তি মালয় রঞ্জন মিশ্র। মুখ্য সংবাদ, দুইদিনিয়া সুইডেন গস্তরে যাই গোথেনবর্গরে পৌঁছিলে প্রধানমন্ত্রী। সুইডিশ প্রতিপক্ষঙ্ক সহ করিবে দ্বিপাক্ষিক আলোচনা। আসন্তা 25 তারিখের রাষ্ট্রপতি প্রদান করিবে পদ্ম পুরস্কার। চলিত বর্ষ পাই পুরস্কার পাইবে 131 জন। কেরলমর নূতন মুখ্যমন্ত্রী ভাবে আসন্তাকালে শপথ গ্রহণ করিবে কংগ্রেস নেতা ভিডি সতীশন। হরমুজ প্রণালী দেই শত্রুপক্ষ সামরিক উপকরণ পরিবহনকু অনুমতি প্রদান করা যাব না ইরানর ঘোষণা। এবং আইপিএল ক্রিকেটর দ্বিতীয় ম্যাচে টস জিতি রাজস্থান রয়্যালসকু ব্যাটিং করা আমন্ত্রণ কলা দিল্লি ক্যাপিটালস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুইদিনিয়া সুইডেন গস্তরে যাই গোথেনবর্গরে পৌঁছিছন্তি। শ্রী মোদীঙ্ক পঞ্চরাষ্ট্রীয় গস্তর এহা হেউছি তৃতীয় পর্যায়। সেঠারে শ্রী মোদী তাঙ্কর সুইডিশ প্রতিপক্ষ উলফ ক্রিস্টারসনক সহ দ্বিপাক্ষিক আলোচনা করিবে। বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, আধুনিক প্রযুক্তিবিদ্যা, ষ্টার্টঅপ, নিরন্তর যোগাণ শৃঙ্খল, মহাকাশ, জলবায়ু পরিবর্তন এবং লোকসম্পর্ক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগ নেই উভয় নেতাঙ্ক মধ্যে মত বিনিময় হেব। ইউরোপীয় কমিশনর অধ্যক্ষ উর্সুলা ভন ডের লেয়ন সহ ইউরোপ

আহা, এবে বি মনে পড়ে গেলে বিউটিফুল ট্র্যাক কথা, সে গুমনাম চলচ্চিত্র কথা মনে পড়ে যায়। মিউজিক্যাল মাইলস্টোন গোটে ক্রিয়েট করেছিলা এই গুমনাম চলচ্চিত্র। মাস্টার ডিও, মিউজিক কম্পোজর ডিও শঙ্কর জয়কিষণ ম্যাজিক, এবং সেথিরে পুনি শৈলেন্দ্র হর্ষদ জয়পুরীঙ্কর লেখা, এই গীত গুড়ি আহরি সুন্দর করে দিয়েছিল। তিনোটি গীত থিলা হম কালে হে তো ক্যা হুয়া এই গীতটি, এবং আউ গোটি গীত, তিনিটি গীত, তিনটি যাক গীত বহুত সুন্দর এবং লোকমানক হৃদয়ে বহু দিন পর্যন্ত আজি পর্যন্ত রয়ে যাই। এবে আগুক বড়িবা গুমনাম পরে পরে আসিবা টোয়েন্টিথ সেঞ্চুরির যে এমিতি গোটিয়ে চলচ্চিত্র টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরির যে হরর জনরকু পুনি রিভাইভ করেদেলা বলে কুহাযায়, যে চলচ্চিত্র আমাকে ছোটবেলে এত ডরাইছে যে তার কোনসি ঠিকানা নাই। মু কইছি রাজ চলচ্চিত্র কথা, 2002 রে বিক্রম ভটকর ডিরেক্টেড রাজ, এবং স্টোরি এবং স্ক্রিন প্লে থিলা মহেশ ভটকর। রাজ চলচ্চিত্র আমাকে যেতে ডরাই তার গীত গুড়ি আমাকে সেতিক ভালো লাগুছিল, এত সুন্দর সুন্দর কম্পোজিশন, অলকা ইয়াগ্নিক, অভিজিত, উদিত নারায়ণ এবং অনেক বহু ভালো ভালো সিঙ্গর্স মান কণ্ঠে, জাদুভরা কণ্ঠে বিউটিফুল ট্র্যাক গুড়ি, সমীর লেখা, নদীম শ্রবণ মিউজিক্রে আম মানে সেই টাইম কু পুরা মেলোডিয়স করে দে। সেই রাজ চলচ্চিত্র অনেক গুড়িয়ে ভেঞ্চর, রাজ ভেঞ্চর যে কুহতি আমি, রাজর যেত পার্টস গুড়ি আছে, সবু পার্টস গুড়ি কেবে হলে বি আমাকে মিউজিক্যালি নিরাশ করে না, প্রত্যেকটি রাজর প্রত্যেকটি সিরিজরে, রাজর প্রত্যেকটি পার্টরে আমি যাহা স্টোরি লাইন হো পছে, হরর আমি যেতে ডরু বা ন ডরু, কিন্তু তার মিউজিক আমাকে কেবে বি নিরাশ করে নি, তার মিউজিক আমাকে সবুবেলে খুশি করেছে, বহু বহু বহু সুন্দর সুন্দর গীত গুড়ি রাজ চলচ্চিত্র পাখু আমি পারিছি। চলুন তবে রাজর দুইটি গীত বিউটিফুল ট্র্যাক শুনে দেবা, তারপরে আগুক পড়িবা।

এই হরর ফিল্ম ৰ সিলসিলা ভিতরে গোটিয়ে সুন্দর হরর ফিল্ম আসছিলা বিপাশা বাসুঙ্কর যেটা হচ্ছে ক্রিয়েচর থ্রি ডি। আপনার মনে থাকবে ক্রিয়েচর থ্রি ডি অরিজিৎ সিং গাইলে গোটে বহু সুন্দর মেলোডিয়াস ট্র্যাক যাকে বহু ট্রেন্ড করছিলা সে সময় এবং বর্তমান মধ্যে মেলোডিয়াস ট্র্যাক হরর ফিল্ম ৰ মেলোডিয়াস ট্র্যাক ৰ কথা আসলে তা কথা নিশ্চয় মনে পড়ে। টোনি কক্কর লেখা এবং কম্পোজিশন নিয়ে বিউটিফুল ট্র্যাক সাবন আয়া হ্যাঁ চলন্ত শুনবা।

0: টিউন করেছেন 100.4 আকাশবাণী এফএম রেনবো ঘোষণা দিল সে দিল তক স্টুডিও ঘন্টার সময় হয়ে যাইছে রাতে 10টা। আসুন শুনিবা নিউজ হেডলাইন্স।
1: বর্তমানের সমাচার মুখ্যাংশ সহ মু সুভাষ চন্দ্র শতপথী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুইদিনিয়া সুইডেন গস্তরে যাই গোথেনবর্গঠারে পৌঁছিছন্তি। সুইডেন প্রধানমন্ত্রীঙ্କ সহ শ্রী মোদি দ্বিপাক্ষিক আলোচনা করিবে। আসন্তা 25 তারিখে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 131 জনকু চলিত বর্ষর পদ্ম পুরস্কার প্রদান করিবে। কেরলমর নূয়া মুখ্যমন্ত্রী ভাবে আসন্তাকালি শপথ গ্রহণ করিবে কংগ্রেস নেতা ভি ডি সতীশন। শপথ পূর্বরু মন্ত্রিমণ্ডলর তালিকা আজি প্রকাশ পাইছে। হরমুজ প্রণালী দেই শত্রুপক্ষ সামরিক উপকরণ পরিবহনকু অনুমতি প্রদান করাযিব নাহি বলি ইরানর ঘোষণা। ওড়িশাকু দুইদিনিয়া গস্তরে আসি কিছু সময় পরে ভুবনেশ্বরে পৌঁছিবে বিজেপির রাষ্ট্রীয় অধ্যক্ষ নীতিন নবীন। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পরিষদ সিবিএসই পক্ষ ছাত্রছাত্রীঙ্ পরীক্ষা খাতার পুনঃ মূল্যায়ন দেয় হ্রাস করা যাইছি। প্রভঞ্জন মল্লিক ওড়িশা ক্রিকেট টিমর নূয়া কোচ নিযুক্তি পাইছন্তি। আইপিএল ক্রিকেটরে রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাটিং করে নির্ধারিত 20 ওভরের 8 উইকেট হরাই 193 রন সংগ্রহ করেছে। এর জবাবে দিল্লি ক্যাপিটালস বর্তমান ব্যাটিং জারি রাখিছি। রাজ্যের গ্রীষ্ম প্রবাহ জারি রয়েছে। আজ 11টি শহরের তাপমাত্রা 40 ডিগ্রি উপরে রহিতিবা বেলে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা বৌদ্ধঠারে 42.9 ডিগ্রি রেকর্ড করা যাইছি। আমার আজির শেষ সমাচার মুখ্যাংশ রাতে 11টা বাজি 5 মিনিটে।

વેલકમ બેક ટુ કરચિન 100.4 આકાશવાણી એફએમ. રેનબો આપણકર ફરમાઈસ કો પૂરા કરવાર સિલસિલા જારી રહી છે. રેનબો એસએમએસ ર સિલસિલા જારી રહી છે. વર્તમાન નેક્સ્ટ મેસેજ ટી અમકો કરિચંતિ સ્મૃતિ રંજન સાહુ નુઆ બજાર કટકરુ એવં સુણવા પાઈ ચાહિંચંતિ. સનમપુરી કો કંઠરે ગોટે બ્યુટિફુલ ટ્રાક. સનમપુરી એવં સિપ્રા વેલ એ દુજણ કો કંઠરે এই ট্র্যাকটি ফ্রম দ্য মুভি হাসি তো ফসি এবং ডেডিকেট করছেন সব শ্রোতা বন্ধু মানুষ সব লিসনার্স মানুষ এবং জনাইছেন গুড নাইট ইশ্ক ভোলাভা. ওয়াও বিউটিফুল ট্র্যাকটি ওয়ান অফ মাই ফেভরিট ট্র্যাক. এবং পরে পরে সাক্ষী গোপীনাথ চলচ্চিত্রর ইটিকিলি মিটিকিলি ফুটিগলা কাইঞ্চ এই গীতটি অনুরোধ করছেন সমীর সঙ্গীতা পণ্ডা তেলেঙ্গ পিঠ কটক্রু. বিশ্বজিৎ বাবু নমস্কার. সমস্ত কল্যাণ হো. মহাপ্রভু জগন্নাথ আপনার চক্র আঢ়ুয়ারে রক্ষি থাকে. শুভরাত্রি. জয় জগন্নাথ. সবু শ্রোতা বন্ধু মানুষ ডেডিকেট করি এই গীতটি শুণবা চাইছেন ইটিকিলি মিটিকিলি ফুটিগলা কাইঞ্চ সমীর সঙ্গীতা পণ্ডা তেলেঙ্গা পিঠ কটক্রু. নিশ্চিত ভাবে ব্যাক টু ব্যাক এই সুন্দর গীত দুইটি আপনার

দিল হে কে মানতা নাহি চলচ্চিত্রর বিউটিফুল ট্র্যাকটি পরে পরে চলন্তু শুণবা যেমি কী প্রশান্ত কুমার বিষয়ক অনুরোধে এই সুন্দর গীতটি মহম্মদ রফি কণ্ঠে এবং পরে পরে আগুটি সুন্দর গীত প্রণব কিশোর পট্টনায়ক কণ্ঠে শুণবা যা কি চলচ্চিত্র সিন্দুর বিন্দুর যা শুণবা চাইছেন সুনীল কান্ত মহান্তি সিলু এবং আকৃতি দেওকাড়ি শঙ্খতরাজ কটকরু সবু শ্রোতা বন্ধু মানুষ জনাইছেন শুভরাত্রি এবং নিশ্চয় শুনেবে বলে আশা করছেন, নিশ্চয় শুনেছি আপনার গীত এবং আপনার ভালো লাগবে বলে আশা করছি। স্টে টিউন্ড।

শুনে শুনতে আপনার মানে দেব মিত্র হান্ড্রেড পয়েন্ট ফোর আকাশবাণী এফএম রেইনবো কাটক দিল সে দিল তাকরি দিল সে দিল তাকরি শো চালিছি শুভ সকালের এবং আপনার মু জনাওতিলি ওয়ার্ল্ড ভয়েস ডে কু নেকি ইয়েস এই যে সুন্দর গীত আপনার বি মো ব্যাকগ্রাউন্ডে শুনে পাচ্ছেন এই গীত পছরে বি অনেক মহান কলাকারঙ্কর ভয়েস রয়েছে হ্যাঁ যেমানকর ভয়েস হি আম পাখরে সবুবেলে পৌঁছে এবং আম হৃদয়কে ছুঁই যায় আজি যদি আমি মনে পকাইবা লেট আশা ভোসলেজীঙ্কু সে আম গণরে নাহান্তি সত কিন্তু তাঙ্ক স্বর আজি বি লোকমানঙ্ক হৃদয়রে জীবন্ত হইকে আছে হ্যাঁ সেমানে আমাকে শিখাইছন্তি কি কণ্ঠ হেউছি ভগবানঙ্ক দ্বারা প্রদত্ত গোটে অমূল্য উপহার হ্যাঁ আর ওয়ার্ল্ড ভয়েস ডে আসন্তু আজি আমি নিজকে পচারিবা যে আমি আম ভয়েস কু কেমিতি ব্যবহার করুছে কণ আম শব্দ কাহাকু মিঠাস বাঁটি পারুছে কাহাকু প্রেম বাঁটি পারুছে আপনার শব্দ আপনার পরিচয় সাজি পারিছে বাস আজি ওয়ার্ল্ড ভয়েস ডে গোটে ছোট শপথ নবা কি কেবে বি নিজ কথা দ্বারা কাহাকু কষ্ট দবানি বা কাহার মন ভাঙ্গিবানি যেতে পারিবা সত কথা কইপারিবা এবং সবুঠু বড় শক্তি কণ জানিছন্তি আপনার নিজের ভয়েস আউ যদি আপনার নিজের ভয়েস কিছু ভালো কাম পাই রেজ করুছন্তি তাহলে আপনার ভয়েস কামরে আসুছি বলে আপনার নিহাতি ভাবে ভাবি নিয়ন্তু আমি সংসারকু আসিছে অন্যমানকু খুশি বাঁটিবা পাই অন্যমানকু সুখর দুঃখরে সাথ দবা পাই বাস নিজ ভয়েস কু সেইথরে হি ইউটিলাইজ করন্তু এবং তা সহিত সবুবেলে খুশিরে রুহন্তু আউ অন্যমানকু সবুবেলে এমতি খুশির বার্তা বাঁটু থাকন্তু এই কথা সহিত আজির শুভ সকাল শোকু মু এইটু ওয়াইন্ড আপ করুছি কিন্তু আপনমানকু শুনাউছি বিউটিফুল সেট ট্র্যাক ওনলি অন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কানেক্ট দিল সে দিল তাকরি স্টে টিউনড

0: আচ্ছা কোন কহিবে আজ যে ডাইলিন লাইভ র চিটচ্যাট র টপিক আমি রাখিছে যে ড্রইং খাতা কু ছাড়িলা পরে বি ড্রইং ফ্রইং হউচি না নাই না আপন এবে বি ড্রইং খাতা কু ছাড়ি না দি আপন এবে বি আঙ্কা আঙ্কি করন্তি কোন কহিবে সে বিষয়ে
1: তাই ড্রইং খাতা তা পড়া দিন না কইলেন পড়া কইব যেন কিন্তু বেরে মনালে ড্রইং তে আছি যে পাহাড় জঙ্গল ধরনা তারপরে বিভিন্ন প্রকার পশু পক্ষী চিত্র
0: পাহাড় পর্বত ঝরণা মানে আপনার কথা জানি আপনার প্রকৃতি কু টিকে আঙ্কিয়া বেশি পছন্দ করতে না কোণ যা হো আপনার বর্তমান তাহলে কতবে কমিটি সময় পাইলে ড্রইং খাতা কু ছাড়া পরে বি অঙ্কা আঙ্কি করছেন ইয়ে গোটে বহু বড়িয়া অভ্যাস আপনি জারি রাখবে নিশ্চয় আমি অনুরোধ করছু আপনার যেতবে এই অঙ্কা আঙ্কি করছেন কোণ মানে পেন্সিল খালি আঙ্কতি না কলর ফলর করতে পুরা প্রপর মানে কো কলর ইউজ করতে মানে তুড়ি কলর মানে অয়েল পেন্ট বা পানি রঙ না মহম কলর যেমন আমি ছোট বেড়ে করছিল আচ্ছা পেন্সিল কলর রে আপনার কলর করতে যা হো আচ্ছা আপনার আপনার যে কলর দিকে যে পেন্টিং টা করতে সেটা ভালো হুয়ে না খারাপ হুয়ে তাকে কি কোণ কুহতি না নাই
1: প্রথম তো খারাপ হুয়ে পড়া বেড়ে পড়ুছে প্রথম তো খারাপ হুয়ে তারপরে ধীরে ধীরে খারাপ হওয়া হো তারপরে ধীরে ধীরে লাইন যাচ্ছে ভালো হুয়ে
0: ভাল হুয়ে না আপনার যেতবে দেখান্তি সে পেন্টিং টি কাহু যে চিত্রটা অঙ্কন করছেন আপন তাকু দেখিকি লোক আপ্রিসিয়েট করন্তি তো বড়িয়া হইছে বলি কোন্তি না কবে হ চলিব ওটা চেষ্টা কর হউছি আও নেমতি কোন্তি
1: আরে এমিতি বহুত লোক আছেন দি পিলা মানে আছেন দি কি সার কি ঘরে লোক ঘরে আছেন সমস্ত মানে এটা ভালো হইছে
0: ভালো হইছে
1: মানে কইলে তো মনটা খারাপ লাগি যো মনটা দুঃখ হই যো জি
0: আচ্ছা আচ্ছা তার মানে আপন নিজে বি জানিছেন টিকে অ্যাডজাস্ট করি কি কত জন কোন্তি আর যেটা ভালো হইতে সব অ্যাপ্রিসিয়েট করন্তি আও যাহ আপন কল কলে এত সুন্দর ভাবে নিজের মনর কথা কইলে এমতি বজায় রাখন্তু জীবনে যেতে আগুকু যাউছন্তি পছকে এই চিত্রাঙ্কনর অভ্যাসটা জারি রাখিথন্তু ভাই কল করছিবার বহুত বহুত ধন্যবাদ সাথী আপন মধ্যে জারি রাখন্তু না যদি আপনার ভিতরে বি অছি সেই চিত্রাঙ্কনর প্রতিভা বা কিছু আঙ্কিবার প্রতিভা আপনার ছোটবেলে যেমতি আঙ্কিবা পাই ইচ্ছা হউতলা যদি এবে বি কেবে আঙ্কিবা পাই ইচ্ছা হুয়ে নিজ সময় ভিতরে সময় কাঢ়ন্তু আউ টিকে চেষ্টা করন্তু আঙ্কিবা পাই আউ বর্তমান কে সময় কাঢ়িকি আমাকে কল করছেন দেখিবা চলন্তু হ্যালো নমস্কার কি কোথলে কুঠু কোথলে
2: হ্যালো ভাই নমস্কার
0: নমস্কার কি কোথলে
2: মু নয়াদ্র কোথলে শ্রদ্ধা বটা
0: আজ্ঞা কেমতি অছেন আপন
2: হ্যাঁ বহুত ভালো
0: আচ্ছা কোন আজি টপিক বিষয়ে কোন কইবে আজি টপিক রাখিছে আমি
2: আজি টপিক তো আপন বহুত সুন্দর টপিক রাখলে মু প্রায় সব ওরে মানে শুনে সব কল হি লাগে নি সব তার কল করি জি কি বহুত মন তো করি কি আজি রে মাস্টার রাজ কলই থাকি বলে কল করি মু কল লাগি নাই
0: নাই নাই যা হো আজ আপনার কল লাগিছে আপনার সাথে কথা হইকি মু বি বহুত খুশি মতো বি ভারি বড়িয়া লাগুছি আপনার একটু সুইট ভয়েস এত সুন্দর ভয়েস আপনার কল করছেন আর মু আশা করছি আপনার কল এমতি মাঝে মাঝে আমার পাখকু আসু আমি কথা হওয়া কোণ কহবে আজ টপিক বিষয়ে আপনার কত পেন্টিং করতে বা চিত্র ফিত্র আঙ্কতি কত ভাল পাঁচ চিত্র আঙ্কিবা পাই
2: মু তো বহুত ভাল পাই মু বি চিত্র আঙ্কে এবে বি মানে মু গারে স্কুল টাইম রে বি করতলি মানে এবে বি মু ভাই সাহেব লগরে মু কটক রে রহুছি কটক রে বি মু মানে পেন্টিং করিকি মো রুম রে মু নিজে অট্টা লগাইকি রুম রে লগাইছি এবে পর্যন্ত বি
0: বাহ তার মানে আপন ইউ আর ভেরি গুড গুড অ্যান্ড বিউটিফুল পেন্টার মু তাহলে যা অনুভব করি করছি মানে
2: বহুত ভাল লাগে ঠাকুরঙ্কর গণেশ জগন্নাথ লক্ষ্মী মানে মু এই গুড়া কি কি মানে ঘরে মু বাড়রে লাগে মো ছুয়া মানে মো হাজবেন্ড কোন বহুত বড়িয়া আইছি
0: আগে
2: তারে সেই গুড়া কো মু পিলা মানে বড় বড় পূজা বি করছন দি মানে বাড়রে না বহুত সুন্দর হইছি
0: তার মানে কত্তে বড়িয়া সেটা হইছে দেখুন তো যে পিলা মানে তাকু রিয়েল ফটো ভাবি কি পূজা করছন দি পিলা মানকর বয়স কত্তে হবে বজায় রাখন্তু আপন মধ্যে এমতি করথান্তু ড্রইং তাহলে আপনকর তো স্মৃতি হে কি না বর্তমানে আপনকর জীবনে ড্রইং খাতা আর স্মৃতি নহে সবুদিন আপনকর পাখে ড্রইং খাতা আছে
2: মনে যেত ইচ্ছা হলে ঝোটি কেবে ঠাকুর মু প্রায় ঝোটি আর ঠাকুর ঘরে
0: আজ্ঞা আজ্ঞা।

0: আমি কথা হচ্ছে ডাইলিন লাইফ চিত্রাট্রে এই ড্রয়িং বিষয়ে, ড্রয়িং খাতা বিষয়ে, ছোট বড় চিত্র করিবার হ্যাবিট বিষয়ে, এবং এবে সে হ্যাবিটটি আমার বরকরার আছে না নাই তার বিষয়ে আসি যাইছি। আর গোটে কল দেখিবা কি করছেন, কোঠু করছেন। হ্যালো নমস্কার, কি কোথলে, কোঠু কোথলে?
1: ভাই নমস্কার, জয় জগন্নাথ।
0: বহুত ভালো আছি, টিকে পরিচয় দিয়ে দিন তো ভাই সমস্তঙ্কু।
1: অবিনাশ মিশ্র ফ্রম ভুবনেশ্বর।
0: অবিনাশ ভাই মু ভালো আছি, আপনি বি ভালো থিবে বলি আশা করছি। কোন কইবে আজর টপিক বিষয়ে, ড্রয়িং আপনি এবে করছেন না নাই না ছোটবেলে করতিলে?
1: ড্রয়িং তো মু ছোটবেলে বহুত করতিলি
0: আগে,
1: আউ স্কুলে ড্রয়িং ড্রয়িং কম্পিটিশন রে ভাগ নউতিলি, আর ড্রয়িং বি মোর বহুত ভালো হতোলা সেতবেলে। মানে মু বেশি কোটে চিত্র আঁকুতিলি, সেটা হচ্ছে ঘর ফটো।
0: আচ্ছা,
1: ঘর ফটো মু করতিলি, আউ সিনেরি, তারপরে আউ যৌ আমার যৌ জোকর ফোকর চিত্র বহুত বহুত আঁকুতিলি। তারপরে আউ গোটে মজা কথা কহিবি, যেতবেলে আমি সব সাঙ্গ মানে মানে স্কুলে বসুতুলু, মানে পছ মানে গোটে মোর নটখট গুড় গোটে নটখট প্রকৃতি থিলা, আমি পাঁচটা সাঙ্গ পুরা সবুবেলে পছ পছ বেঞ্চরে বসিবু, মানে জানিছ নি?
0: আজ্ঞা, ব্যাক বেঞ্চার।
1: হ্যাঁ হ্যাঁ, পুরা বসিবু পাঁচটা পাঁচটা সাঙ্গ, যেতবেলে বি মানে যাহাকু দেখিবু তাঙ্কর চিত্র মানে আঁকিকি সব সাঙ্গ মানে
0: সে গোটে ভাই স্মৃতি, এবং সে স্মৃতি আজ আপনার মনে পড়ে যাই মো কথা শুনিকি।
1: নিহতি নিহতি, আউ মানে মো না তো হচ্ছে অবিনাশ মিশ্র, মু মানে বড়িয়া মানে স্টাইল রে বি মানে নেম প্লেট রে বি মো না লেখে, আর এবে বি সেই এবে বি সেই মোর হ্যাবিট টা আছে। মু কোন করছি মানে মানে পুরা বড় বড় ক্যাপিটাল ক্যাপিটাল অক্ষর মানে অক্ষর রে মানে এ বি আই এন এ এস এস পুরা মানে স্টাইল রে লেখুছি, সেই হ্যাবিট টা মোর আগে স্কুল লাইফ রে এবে বি আছে,
0: এবে বি আছে। আর এবে চিত্র ফিত্র ভাই আঁকুছেন না নাই না আঁকিয়া কো বর্তমান সুযোগ পাও না? আন্তি আও
1: এবে কম করছি, মু তো মো মা কু নেকি ইউনিট ওয়ান যায়, মানে ভুবনেশ্বর মার্কেট বিল্ডিং মো মা কু নেকি মু যায়, মানে আনিয়া পাই গ্রোসারি এমতি ঘরর অনেক জিনিস, সেতবেলে মো মা কর মোর মানে বাহারি মানে কার নেকি যাও, বেলে বেলে অ্যাক্টিভা নেকি বি যাও, তো মু কম করিবি মানে গোটে মানে পেপর রে মু মো চিত্র আঁকি দেবি, গোটে মনিষা চিত্র আঁকি দেবি পুরা মোটা তাকু তাকু করিদেবি, মু কবি মা দেখ এটা মু আর তোর সঙ্গে যাবি মানে এবে আনিয়া পাই গ্রোসারি, মা দেখিকি সে মানে চিত্র কু হসিবে।
0: যাও তাহলে আপন এবে বি মধ্যে সে নটখট গুণ টিকে রাখিছন্তি আর অঙ্কা অঙ্কি করুছন্তি। অবিনাশ ভাই গোটে অনুরোধ, এমতি চিত্র আঁকুথিবে, এমতি হসাউথিবে, এমতি আমাকে কল করুথিবে। বহুত বহুত ধন্যবাদ ভাই কল করিথিবার আজি।
1: আচ্ছা ভাই নমস্কার।
0: নমস্কার, সাথে আপনি মধ্যে কল করন্তু, শীঘ্র শীঘ্র ফোন উঠান্তু, ডায়াল করন্তু 0671230-3153, আমাকে কল লগান্তু, সময় সরি সরি যাউছি, আর শ্রোতা মানকর কল আসি আসি যাউছি, কার্যক্রম আউরি ভালো হেই হেই যাউছি, দেখিবা নেক্সট কলর কি। হ্যালো নমস্কার, কি কোথলে, কোডু কোথলে?
2: উ ভগ্নেশ্বর প্রকাশচন্দ্র সাউ সালিয়া সাউরু কইছি।
0: প্রকাশ ভাই আপনি কেমতি আছন্তি?
2: স্যার ভালো আছি, মু এই ব্যাপার করছি দোকান করছি।
0: আচ্ছা প্রকাশ ভাই আপনি ছোটবেলে চিত্র ভিতরে আঁকুছিলেন না নাই?
2: না স্যার, মু ছোটবেলে মু পাঠ মাঠ পড়ি নাই।
0: আজ্ঞা,
2: আউ মু এই গাঁরু আসি ভুবনেশ্বরে আছি দোকান গোটে করছি।
0: তারপরে
2: দেবরাজ কলেজে
0: আকে বড়িয়া চিত্র করতে। আপনার চিত্র আঁকিবার ইয়েটা সেমানে পূরণ করে দৌঁচান্তি এবে আও?
2: আজ্ঞা, মু ছোট বেলু পাঠ পড়ি নাই বুনি কি মু শহরে আসি কি মো পিলা দিটা কু মনিষ করছি।
0: যা হো বহুত বড় কথা, এবং এ শহরে আপনি যেতবেলে বুলু থান্তি দেখন্তি সব রাস্তাঘাটে সব বড়িয়া বড়িয়া পেন্টিং হই থাকে কান্থরে ইয়েরে, ভাল লাগে না ভারি?
2: আজ্ঞা,
0: এবং আপন
2: আম ঝিও ঘরে ভিতরে কাঠ ভিতরে সব চিত্র মিত্র করেছি, তারপরে ঝিও ছোট পিলাঙ্কু টিউশন।

এধর পরবর্তী মেসেজটি আমি করুচন্তি সিডিএ সেক্টর ইলেভেন কটকরু লিখুচন্তি বিশ্বজিৎ ভাই নমস্কার সব স্টাফ মানুষ নমস্কার ডাইলিন লাইফ চিটচাট্রে বহুত বঢ়িয়া টপিক রাখিলে অডিয়েন্স শ্রোতা বন্ধু মানে বহুত সুন্দর মতামত দেলে বহুত সুন্দর লাগিলা ছোটবেলার ড্রয়িং কথা আর অনুভূতি সমস্ত এত আকর্ষিত করেছি সে কথা শুনিকি খুশি লাগিলা এবং ধন্যবাদ আবে রেনবো এসএমএস রে আপনার আমার এই গীতটি শুনে দিও হে ফগুণ তুমি গলা পরে পরে অনুরোধ করছেন অক্ষয় কুমার মহান্তি কণ্ঠে শুনবা এই গীতটি উর্মিলা নির্মলা প্রত্যুষ প্রভাকর সিডিএ সেক্টর ইলেভেন কটকরু এবং লিখুচান হ্যাভ এ নাইস ডে রহিলু নমস্কার নিশ্চিত ভাবে আপনার এই গীতটি প্লে করদেবি এবং তা সহ আউ গোটে গীত প্লে করদি যা অনুরোধ করছেন গদর তুর শুণা লোরা মহান্তি নিয়াড়ি কটকরু ব্যাক টু ব্যাক এই দুইটি বিউটিফুল ট্রাক আপনার স্টে টিউন 200.4 আকাশবাণী এফএম রেনবো আহ দিল সে দিল তাক।

শুনে চলছি কিছু কথা কিছু গীতরে আছি মো নালিশা আপনার সাথের তবে আমাইফে বহুত মুহূর্ত আসি থাকে খুশি দুঃখ ভালো পাইবা বিরহ হসি মজা কেমতি কেতে কণ তবে সাথে প্রত্যেক ফিলিংস থাকে গোটে এক সাথী যেতবে আমি দুঃখে থাকু না মনর কথা খোলি কহবা কে সাথে নথান্তি সেতবে এই গীত হি এক মাধ্যম সাজে আম মনকু হালকা করিবারে যেতবে মনরে থাকা দুঃখ আখিরে লুহ সাহায্যে বহি যায় না সেতবে আমি এই গীতটি শুনেদেলে না বহু হালকা ফিল হুয়ে ঠিক সেমতি আমার হ্যাপি মুমেন্টে গোটে প্যারাসা গীত আমার মনকু আউটিকে খুশি করে দিয়ে আপনার মার্ক করে যে খুশি না আপনার ফার্স্ট চয়েস হব গোটে সুন্দর গীত আপন শুনলে ভিতর গোটে অলগা প্রকার ফিলিংস আসে মানে আউটিকে খুশি লাগে মু ঠিক কইল না সাথী হ্যাঁ সাথী তেবে আপনার ভাবনা কু যে শব্দ মেলে নি তেবে সরস ঠারে জন্ম নেই থাকে গীত হচ্ছে আম মনর ভাষা যা আমি কহিপার না তাহা গীতর স্বর সাহায্যে বহু সহজরে আমি আম মনর কথা এক্সপ্রেস করে দেউ তবে সাথী এমতি যোড়ি হয়ে রইথান্তু আউ শুণুথান্তু গোটে প্যারাসা গীত তেবে পৌঁছে দেউছি গোটে গীতটা তেবে শুণুথান্তু আউ কহুথান্তু দিল সে দিল।